নানক আজ আপনি হরদা কে পারাবার আপ রে সাখ দি ব্রত রায় মা এক নগলি দিন দিয়া এক দরি চড়ে দিশিয়া আপ রে করে আপ হো কে সুখ নানক নরন কিয়া সত সহি করে সা